বিচর কবে লই মা, বিচর কবে লই মাম, ঝংঝঙে বগনে খরে কলম, অবত ছোরা কুদনে বলাম, দিন ভরি খেল দো মলাই নেই ভুলো সাত পরে পছি।